জীবন বাঁচাই গলে মায়াবু ইসু খ্রিস্ট আই ক্রস জাগিম বিনিগু গাই যদি কু নব আই জয় মি গঙ্গে দিওস বম মঙ্ক দি আই আম গং হওয়াই জুয়ু ইয়াদি